শ্রোতাই ছেলেতে অশোক কুমার ঝা সোনার হাল ছেলে নাচারি আর শ্রোতা আই বসে দেবে। আজুক ভারতীক সময় শেষ ভেল, আগলা কার্যক্রমে ফের ভেট ঘাট হেতে, গপসপ হেতে, তাদের পবনকে বিদায় দিও, নমস্কার।